আমি সুরলুটিক টিমিয়া হুবিয়া গিজাঙা আটক লুগু খাউজিমা বুঙা তামাক কুনিঙা ইলে উন্নাঙান নিক আম্মালো আখ আটক সিমার লুগু ইলে উন্নাতিক হুবান্ন লুয়াত্তে উঠি সিমার লুটি ইলে উন্নাতিক তাই মাই তিল্লুগু উল্লুমে তামাক কোয়া উহুমাইন নাকতুন ইলাগুচ্ছি উসিমাম মাতা ইনু উহুমাই লিয়নিঙানু ইলাগুচ্ছি উসিমাম মাতা সুনাক কুটিত তামাক কোয়া তামাক কুটুং ইত্তু নিরসিকাগনি আঙাজাগনার তুইমে আলু সুনাতুই নাই তামাক কোয়াটুং ইত্তু উহুমাইলি উতি তুবাঙ্গেন মাতা খাউজিমাগাক্কিন উবাগুন উবিক্কাইন তামাক কোয়াঙ্গেলা উবিক্কাউজুইন ইম্মাহা উট্টু টিকিজুন্নাক্তু কিনাউজা হাগাজু ইত্তুগুনে উবিক্কা ইক্কানাইজাক বেহাং ইত্তুলুনি ইম্মাহা পিগাজান্নারমি টিগুমিয়ারনারসাউবাক্তু উব্বালুনি তুঙ্গা বেহাচ্ছিয়াং ইত্তুজাসুনি আতাতামি আনানা মিল্লুনি ইলা মিল্লুনি খাতাঙ্গুটি মিল্লুনি তুঙ্গা বেহাচ্ছিয়াং ইত্তুজাসুনি ইলা হাগালু আলুনি আতাত হাগালু আলুনি লুনি আনানা হাগালু আলুনি লুনি তাইমাই ইত্তুজু তাইন্না কিনাউজামি টিগুমিয়াঙ্গিন নানারসাউং ইতুয়াগাইগামি কিনাতুইন্না উল্লুমিউজো তামাক্কুনুয়া সুনাতুইন্নারনু খুবিয়াগিল খুবিয়ানা খুবিয়ানা তু খান খুবিয়াগিলি তু নাত্তাঙিন্নু ইসিমামি তিমি মিলু পিগিয়াপ্পাম্মান খাউজিমানাক্তু নালুনাঙ্গিত্তু কিনাউজা হাকাজুইত্তু গুমা সুগলু উল্লুমিউজো আচ্ছুয়ালু ইসুমাগাঙ্গিজু গজাক্তু তামাক্কুয়ানি বিমি সুনাতুইন্নাইন উবিৎকান্ন পিগিজাউগুনাক্তুজুইত পিক্কুমিনাক্তু তিগিজাউগুনাক্তুজুইত উবিৎকান্ন আমি সুবালং মাতানি বিন্নি তামাক্কুনানি পিক্কুমিনাক্তু তিয়ালুই উবাচ্চিয়ারু পিগিবালাউং ইতাবু জগুসিউল্লুতা উবিৎকালাং উল্লুতা তামানি কিসিয়ানি মান্নাউজো পিক্কুমিনাক্তুয়ালুনি তাকুচ্ছাও জোহাক পালংমান তিমিও তাচ্ছুমা পিক্কুমাগি জাঙিন্নিক তামাক্কুয়া তাগ্গা ইসিমাগিয়া হাত্তাংনিয়ারমি যাবুন আঙালাংনাক্তু তুইন্নাই ইসিমাগি জুন্নেরলুগিন ইমিয়ালু ইসুনা তুইন্নাইন ইসুমা ইসুমামুন ইসিউল্লিঙাও তিচ্ছাতিউবাঙ্গিম মাতা সৌল্লু কিনাও জাহাজু ইত্তুগুনে উবিক্কা তাচ্ছুমাঙানি বিমিত্তুমি পিক্কুমাগি জামিনি তাও তুগলুনি ইসুমাঙা তাব্বানি ইচ্ছুনি তাও তুকসুনি সানালগিরমাত পিজুমাল্লুনিও আচ্ছুনি তাগ্গাতো খানুয়ালো পিত্তালা উল্লাগু লালগিরতো নালুনাঙ্গিত্তো তাইমাই পাক্টুইত নালুনাঙ্গিত্তুইত কিসানি তাইমাইলিউলাও গালুয়াকসুনি পুইগুরসেমালাও গালুয়াকসুনিও কাকুতুইন্নাকপালেরামিও তাব্বানি নিউর বিউইলোয়ানি সুনামিতুইন্নাকেলা নিউর বিমিতুইন্নাঙ্গিত্তো কিনাও জামিল্লু তিগুচ্ছিতিচ্ছাহাউন্নাকানি তাইমা তামাচ্ছুমিঙা কিনাও জামিং উতাক্ষিউজালাও গালুয়াকসুনি বিবিচ্ছাহান্নাগুনে খাঙাতুইন্নাক উতাক্ষিউজালাও গালুয়াকসুনি তামান্না কিনাও তিগুইন্নাউবাঙ্গিম্মাত তাগ্গা খাউজি বাক্তুগুত উবিক্কাইলাঙিন্নিক তামাক্কু তিগুনা ইতাক পাক্তুল্লু সুনাথুইন্নার্নিক পিজুমাচ্ছুতিক তামাক্কুনিঙালু নিরচিকাগাচ্ছাতুইন্নার্নি পিনাসুয়াঙ্গিত্তুত খাউজিমানাক্তুইত নালুনাঙ্গিত্তুইত আম্মালু তামাক্কু তিগুনা সুরলু কিনাউজা আজর্নার্নিঙানু পিজ্জুথাউল্লুনি ইক্কাতুর্তাউজাগজা হালুরপাক্সুতিক পিগাজাগাজালাউং ইক্কালুয়া লুনি সরলু তাওতুত্তানি তামাক্কুয়াউং ইপ্পাতা পিগাজাগাজালাউং ইক্কালুয়ারসুনি সরলু পিগাজালেরপাম্মাত উবিক্কাক ইক্কাতুর্তাউজাগজা হালুরসুনি লুনি তাইমাইত্তুউবাম্মাত আসুইল্লা ইক্কাতুর্তাউজাগজা হাইগামি কাজুসিতিচ্ছিবাক্তু মালিগিয়ারসুনি পিজাগজাহার্নিনি মালিকসুগু আসুইল্লালু তিগুজাউমাজাগজা হালুরপাক্সুনি উল্লুনি আমিসুনিক তাক্কিনিল্লুনি আমিসুনিক আসুইল্লা তামানি সুরলু তাক্কুয়া ইক্কাত্তুইজি পালিসিল্লুনি সুরলু তাপাসুক্তুজালেরসুগুইত তাইমাইত্তু

সেনাথনি কাটিছিল খানুই হাত থাকে হাগমানি দুটিকে হাত থাকছে না জায়গাটাই না তাক বা আকটো এক সেদক তোয়ালো লুঙা কাপ্পি আছে তোয়ালো লুঙা জানাই তো তাই না খাগন নাকছি কাকু উহর দেও না পারা উমাত ওই মাত ওই মাতাই ওই মাতাই দিব গোমাক পুটি ওই মাত ওই নাতাই দিব গোমাক পুটি খেমাক্ষি নাতাই দিব গোমাক পুটি ও মাঝে মেয়ে সিনাক্ত উজাং ইচ্ছি।